0: আশা মতিক চড় বেজার এখন ঘেউচি আতা তুকা বরে নি পুটা
1: বস চিকে রেস্ট কর।